0: ওকে দেখ মালকোভিন্টিস রে নে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বা নে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশন সিচুয়েশন ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হা হোরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক ডুরান্তে নে ইতারে না সাউনি ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাও আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউনে প্রিসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডো বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লোক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লাই সিএনসে ইদা নেবে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দি হেন সিএনসে ইদা নে মাক লাডিয়াক সিএনসে ইদা নে মাক লাডিয়াক মাবে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোন বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মোরিস মাই আগোর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিজেমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্তু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিজেমবলমেন্ট সে হাউ মোরিস মাই সে ইতা মাইও সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই ডা কারা কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার ডি হেনে ফাতিন ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিজেমবলমেন্ট ইডা তাম্বা নে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিজেম্বলমেন্টু বা জবেন তুডি ইডা ফুর রাখলিউ ডুকে বা ইডা নেবে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রেলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডা নে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিজেম্বলমেন্টু নে মনোটং কা পারাডু তাম্বা ডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডা নি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডা নেবে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তাকা তাক আইম ওকে হাউরিয়া কেলা ইতা লিগা বা জোভিন তুডি দে উলু সিরা ফোতি সের নে তে মাউসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাদ্রিয়া সে জোভিন তুডি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতা আমি জোভিন তুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতান ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বা রেলি দাদে যে তেং গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডা নেমাক সাই হানেসান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইর আগোরা মাকা দেতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডা রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরিয়েন্টা প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নেমাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডা নে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা Sirande de be makla ho klase ho base ekonomia ne be mak sustentabel con certeza ke garante saudi ne be makadia no educa acceso educação ne be makadia ho di bela contribui ba capacidade de ne be mak científico no mo saudi ne be makadia ho di bela garante no mo su apoio ba desenvolvimento nacional tamasaida durante ne hane sangita ho tu hatene katak itene sociedade ne sociedade de classe ihane be ia sociedade kia no sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade de nebe maka how classe para tu bela garante povo hototo lidiu com ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira oinsa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativo hasoro kondisan objetiva. Tama saida. Tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia posibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atu harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tu ia hone hare kata ou tu ir hone perspectiva kono ba asunto ira ne depende ba tenes espírito da luta tambah si espírito ira ne mak atu orienta ita lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tini spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilum, ibum, ba itini povo oprimido sira.
0: Ok, Diak Malokovintis, antes ita ba kontinua tang itini programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: কোনে নি দিয়া খেলা দিয়া কি হানে বে ইটা কলিও কোনো বা শুন তো দিয়ালে দিকা বতু তো সেম্পরে বকান এমা জবিং ইরা এমা কি কো ইরা সে জবেন নি জবিং ইরা সে জবিং ইরা সে আডুলতু নো আডুলতু ইরা নে সে ফেরিক নো ইকু সে তেঙ্কে মাতে সেরা কি সেরা না দাদাম নে বেমা কোকুনে কন্টিনিউ মোরিস লাই তা ইরা নে নে হুকুম আলাম নে লাই নাতুরেজা কাতা এমা মোরিস তেঙ্কে বা মাতে ভেতরানো সেরা লাবেলে উকুন তো তিনে রিহুম বা রিহুন এটা প্রেসিস হারে ডিস্টিনো না সাউনি না নেসাং নেবে সে ইটা হাতে তেঙ্কে তাক জুবিন তুরি মা ক্রাম ফোং ক্রিয়া কুনিসাম বাসিরা tama sira nini necesidade de mak emprego la los haru ko emprego external be mak bai hanisan hoim belo de hanga ta husik sira ba servicio era ilio servicio para ilio sira ni forza produtivo sira nini capacidade intelectual lori ba nebe lori ba mani rai ho di continua desenvolve mani rai no ikus sira mak sira halo sira sai hanisan emare be mak capitalista tama saida sira somente sai hanesa de manebe maka hanuin dit nia no insa tu desenvolve ni nia no insa tu desenvolve ni nia familia grupo nebe maka ni pertence ba mebe nia la hanuin ona destino na sauni hanesa nebe tamba lalo sira ne sala tama dia ne orienta do ni husi estado tama estado contenti ho saida maksira halo kata atu ha menos kia kia timor leste dia kliu ita contribui par sira bayara eliur ho di desenvolve sira ni nia moris para tu sai dia kliutan depois objetivo estádio de neve mak dia garantia bengi estádio pomo ni mane be atu garantia se la iha ira ni somente hanesa norma ida debe maka ita bela deh hang kata ita mei heta no ita hanasa ita contenti mabe iku hela ho lia fua o hela ho ita dia kata hela ho historia o hela ho norma tama norma precisa implementação a non ser dia pomo mak bela implementa direta pomo la hak bit para tu implementa saida maklai hateten somente ita ia estado organo estaduais atu bela kolia kona basun tu povo ni andi liu kona bas joven sira para tu bela continua contribui bana san lihu si sine forza produtivo ka forza intelectual ani ya sane
1: Okay, Diego Malukovintis, antes ita continua na fatin ita nyo programa, usi belun seles, na fatin ofrece ta musika ita turmai. Enjoy the music.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই